0: মোটু এতদিন কাঁথিও
1: কি গো কাঁথিও নি সলে তো নিকল দিরু হে নি প্র্যাকটিস বাট
2: কিন
1: রেগুলার না আয়ের
0: অনি আবা আব্বু তো রেগুলার
3: ইয়া